0: বাতাসে বলতেও কোয়াক
1: কোয়াক
0: কোয়াক। হোলা পিপ, কে পাসা? মি লাতা সে বলতেও অনোচে পেটি রোজা, সে বলতেও সোলা।
2: নো, এন সেরিও?
0: এস ভেরদাদ, ভেন আ ভের।
2: নোস আকম্পাঞাস, কোয়াক? কোয়াক!
0: Ya lo intenté. No despertará.
2: Oh, ese pato. Puede dormir como sea.
0: Es muy extraño. ¿Por qué yo no puedo?
2: ¿Sabes? Hablando de cosas extrañas, anoche soñé que Quack prometía no volver a cantar nunca más.
0: El mundo está lleno de misterios.